জিনিস তুমি চলে না তার পাতা হাসি পাতা ক্লাক তাই শাক পাত ডাল কুড়িজারা আরা মাছি সিতা ও ফল ফুল আয়োযুক্ত খানা নিয়ে বিক্রুত খাই জঙ্ক ফুড কম করি সকলে খানো খানা রোজি সুস্থ কিছু নিজের সুস্থ ভাবে খেয়ে খানা হোক রেডিও গুরুবার সহকারী হোক স্বাস্থ্য

0: কনজারভেশন আবহাওয়া কিষাণ কোয়েলকার কাপ হয়েছে, ফোন হয়েছে
1: পানি খাওয়ার যে

0: ওইটা নিলে পাবো কিটা কিস্তা কি না সেটা সামাঘাটে পড়া হোক তিন লাখ ঋণ নিলে হোক তিন লাখ সে দিলে তীর সে হোক আমার কিনা পড়া পরিবার কথা
1: আপনার তিন লাখ টাকা ঋণ নেওয়ার আছে তিন লাখ টাকা এটা কে সে লাগাচ্ছি আপনার স্থানীয় ব্যবসায়ীরা ঠিক আছে।

0: বসেবো যে সস্তা জীবন আপনাই
1: নিজের আলোক ঝাপটা ভরত জানিয়ে দিয়ে বেশ জীবন খাটা হই
0: সন্তুলিত খানা খাই ব্যায়াম শ্রদ্ধা করি
1: ধূমপান মাটির আমাদের দূরা লাগি

0: করেন। ডিএস আর বিধির সুখাকে না কারণ হবে বিধি ডিএস আর আই জাস্তা পানি পাতা নির্ভর বিধি আপনাও
1: ঠিক সঙ্গে আগে পরিও করাও ধীরে পানি না জমাও
2: সমুদ্র পানি পাও নাম সে খারাপ হোক পানি কো পাতে তো পাঠাও
1: পানি সবাই কে দিও উৎপাদন করাও পানি পাতে সবাই কে পাঠাও
2: সবাই চিতাই আয়োজনা বৈদ্যুতিক প্রক্রিয়া দ্বারা এই প্রজাতি সব দিন

ছিলেন মেয়র খুলিটাই সহজ গ্রহণের অপরাধ তিনি স্বাস্থ্য বিভাগের কাছে জেলা আধিকারিক ডক্টর আরবির শ্রেষ্ঠ সিআইএমএর কথা অনুযায়ী

আমি আপনাদের জানাই কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করার সূচনা এছাড়াও প্রদূষণ ছাড়া ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড স্বাস্থ্যের প্রতি গভীর আশঙ্কা আছে।

ইউনিয়ন তথা জাতিকে নিজেরা জানাই যে মোকাবিলা শিক্ষা সম্পর্কে বিষয় আছে এখন এখানে রয়েছে কারণ আজ এখানে আমি সময় কথা বলতে চাইছি

0: করি, সন্তুলিত খানা খাই, ব্যায়াম শান্ত করি, ধূমপান ঘটিলাম সে দূর রহি, খানাপনা নিয়ন্ত্রণ করি, আজ নিজের কাজে জীবন যা মুসলমান রোগ মশে বাঁচি সুস্থ জীবন অপনাই ঘরেও গুরুবাবা এফএম সহকারী স্বাস্থ্য কার্যে বর্তমানে দরিদ্র মশারি সদেশ
1: পুরা 300 যায় তো কার চিন্তা করছো।